মেজ ক্রপ সরগাম মেজ, হ্যাঁ, উই আর অ্যাপ্লাইং অ্যাজোস্পাইরিনাম। সো অ্যাজোটোব্যাক্টার ডিফারেন্ট গ্র্যাসেস লাইক নেপিয়ার গ্র্যাস, ফডার ক্রপস, হ্যাঁ, প্যারা গ্র্যাস, বারমুডা গ্যাস, উই আর অ্যাপ্লাইং অ্যাজোটোব্যাক্টার। সো অ্যাজোটোব্যাক্টার ইজ ভেরি কমন ফর প্ল্যান্টেশন ক্রপ অলসো, টোব্যাকো, টি, কফি, রাবার, কোকোনাট। অ্যাজোটোব্যাক্টার হ্যাজ বিন অ্যাপ্লাইড অ্যাজ আ সয়েল ট্রিটমেন্ট ইন প্ল্যান্টেশন ক্রপ অর দ্য হর্টিকালচারাল ক্রপস। অ্যাজোটোব্যাক্টার হ্যাজ অ্যাপ্লাইড অ্যাজ আ